0: হাজার হারে খানা পড়ালে শরীর হাতার নাই না হয়ে আছে মেয়ে বলছে যে তার মেয়ে পুরো নিলামি মার্বেলের প্রিয় বীরা বেশি সর মোবাইল গঙ্গা আট গ্যালারি ইয়ারে মজা আছে নই আম বীরা তৈর তৈরি না তারে না সেরে বাজার লম্বি নো মেডাম কপ ট্রফি প্রমাণপত্র ব্যানার কো বনের পর্দি বীরা ইয়ারে মাইলে পারে তার প্রিয় আনছে জি গঙ্গা আট গ্যালারি তত বনে আছে তুমি মার্বেলের প্রিয় সাইনবোর্ড রিং বোর্ড নাইট বোর্ড জম্পাই বানিবো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিং লম্ব ছাল আসি ব্যাগ দি মায়া ছিল বনিবো
1: তো তো মেরে সবাই বুঝো কাঁচা গঙ্গা আটলে কি কি পাইছ ভনের একপটক তাইলে সবাই ভন্দে তা নেপালি ভাষা নে
0: বেশী সাহেব নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোখমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট না মার্বেল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইনবোর্ড হরিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিমুখ সাথে মায়ের চিহ্ন প্রমাণপত্র মেডাল র ট্রফি বনাইছ সাথেই হামি কহা ললিত কলা অধ্যয়ন করা দক্ষ ব্যক্তি ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইন কা সাথে বিক্রি বিতরণ করছে
2: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি সহজ নগরপালিকা সাত পুরানো বেঞ্চ চোক লঞ্চন প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066-531-387 মোবাইল নম্বর 98462-46648 র 98463-01883।
3: জানি এই বেলা পখালা লাগের হইন কাহা জানি হলা কে গর্ন কে না গর্ন কইলে বিরামী ভাইরা কেই মিলে বেশি পারে
2: বুয়া ঠিক নগর্নোস ঝটে সুদাস মেডিকো ফার্মেমাতেই আলাম এই বেশি কয়েকটা সেরা চুটকেছি কারোর জানে বাপে শুনি তুই কেন ধরু
3: বুঝি বুয়ারি লোকালাম সারি গাড়ি
2: সুভাষ মেডিকো ফার্মা বেশি সহ নগরপালিকা আট সেরা
4: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ জনাই সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093।
5: নববর্ষ 2083 পাবন অবসরমা জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই দিদি বহিনী লগায়ত সম্পূর্ণ নেপালীহরুমা সুস্বাস্থ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিকো হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছৌ।
6: অধ্যক্ষ অর্জুন গুরুং, উপাধ্যক্ষ জুনুমায়া থাপা, প্রমুখ প্রশাসকীয় অধিকৃত বিজ্ঞান পৌড়েল এবং মশঙ্গী গাঁওপালিকা পরিবার ফুলফুলিয়ে লঞ্জু।

0: নববর্ষ 2083 পার্বণ অবসরমা বিদ্যালয় ব্যবস্থাপন সমিতি শিক্ষক বিদ্যার্থী লগায়ত জেলাবাসী সম্পূর্ণ বা আমা দাজুভাই তথা দিদি বহিনীহরুমা সুখ শান্তি সমৃদ্ধি এবং উত্তরোত্তর প্রগতিকে হার্দিক মঙ্গলময় শুভকামনা ব্যক্ত গর্দছ।
1: অধ্যক্ষ ঈশ্বর পৌডেল, সচিব বিনোদ গুরুং, নিজী তথা আবাসিক বিদ্যালয়হরুকো সংগঠন পেটসাং লাগছন।